শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা জুলাই বুধবার জাপান সময় রাত ১২টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা আর ভারতের সময় রাত ৮:৩০। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। মঙ্গলবার টোকিওতে ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দর ছিল ১৬২ এর স্তরে। এই দর প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। এই দুটি মুদ্রা সর্বশেষ ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে এই স্তরে লেনদেন করেছিল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ এবছর সুদের হার বৃদ্ধি করতে পারে এমন জল্পনা ডলারের শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। উল্লেখ্য, ইরান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান পুনরুদ্ধার হচ্ছে। এই অবস্থার বিপরীতে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির গতি অস্পষ্ট, যা এই ধারণাকে সমর্থন করে যে যুক্তরাষ্ট্রের সাথে জাপানের সুদের হারের ব্যবধান শিগগিরই কমে আসার সম্ভাবনা নেই। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ৫ দিন পর মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেছে এবং তা আরও বাড়তে পারে। জাতিসংঘ জানিয়েছে, বেঁচে থাকা বিপুল সংখ্যক মানুষের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। বুধবার দেশটিতে ৭ এর চেয়ে বেশি মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় সংসদের প্রেসিডেন্ট হোরহে রদ্রিগেজ সোমবার জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে, ২৭টি দেশ থেকে ২২০০ জনের বেশি উদ্ধারকর্মীকে ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। ভূমিকম্প পরবর্তী কম্পনের মাঝেও উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছেন। ভেনেজুয়েলায় সোমবার জাতিসংঘের একজন প্রতিনিধি বলেছেন, অন্তত ২৫০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই সম্পূর্ণরূপে ধসে পড়েছে। এই প্রতিনিধি আরও বলেন, আমরা ১০,০০০ মৃতদেহ রাখার ব্যাগ সংগ্রহ করছি এবং এ বিষয়ে এখানকার কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা হয়েছে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে পুরুষদের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে জাপান। সোমবার হিউস্টন স্টেডিয়ামে বিশ্বের ১৮তম র্যাঙ্কধারী জাপান ষষ্ঠ র্যাঙ্কধারী ব্রাজিলের মুখোমুখি হয়। খেলায় ব্রাজিল বলের নিয়ন্ত্রণ বজায় রেখে ক্রমাগত চাপ সৃষ্টি করে, তবে জাপানের গোলরক্ষক সুজুকি জায়ন দৃঢ়ভাবে এই আক্রমণ রুখে দেন। ২৯তম মিনিটে সানো কাইশো একটি পাস প্রতিহত করে দ্রুতগতিতে এগিয়ে যান এবং বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জাপানের হয়ে প্রথম গোলটি করেন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল পরবর্তীতে গোলের জন্য বারবার আক্রমণ করে চাপ বাড়ায়। খেলার ৫৬ মিনিটে বাম দিক থেকে আসা ক্রসে কাসেমিরোর হেড করা গোলে খেলায় সমতা ফেরায় ব্রাজিল। তানাকা আও বলের নিয়ন্ত্রণ হারানোর ফলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন। উল্লেখ্য, নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের জন্য জাপানের পঞ্চম প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায় বলেছেন, তার সরকার বিদেশ থেকে আসা বিনিয়োগ আরও নিবিড়ভাবে পর্যালোচনা করার পরিকল্পনা করেছে। তিনি যাচাই বাছাইয়ের সক্ষমতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সোমবার নবগঠিত বৈদেশিক বিনিয়োগ কমিটির প্রথম বৈঠকে তাকায়ুচি বক্তব্য রাখেন। মে মাসে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্য আইনের একটি সংশোধনী কার্যকর হওয়ার পর এই সংস্থাটি গঠন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর যাচাই বাছাইয়ের সক্ষমতা বাড়াতে চাই এবং এই দৃঢ় উপলব্ধি প্রতিষ্ঠা করতে চাই যে কোনো ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব এখানে থাকা উচিত নয়। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে সরকার তার সক্ষমতা বাড়াতে যোগাযোগ ব্যবস্থা জোরদার করবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা সচিবালয় যৌথভাবে কমিটির সভাপতিত্ব করবে এবং নিয়মিত বৈঠকের আয়োজন করবে। কমিটির প্রধান কাজ হল সরকার এবং বিনিয়োগকারীদের এমন প্রস্তাবগুলো পর্যালোচনা করা যার মাধ্যমে বিনিয়োগকারীগণ নির্দিষ্ট শিল্প খাতে জাপানি সংস্থাগুলোর শেয়ার অধিগ্রহণ করতে পারবে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য বুধবার থেকে ভারত সফর শুরু করবেন। তাকায়ুচির নয়াদিল্লিতে তিন দিনের অবস্থানের অংশ হিসেবে বৃহস্পতিবার তাদের বৈঠকটি নির্ধারিত হয়েছে। শীর্ষ বৈঠকের সাথে সঙ্গতি রেখে জাপান ও ভারত অর্থনৈতিক নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ফলাফল সম্পর্কিত নথি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। অর্থনৈতিক নিরাপত্তা সম্পর্কিত নথিতে সম্ভবত চীনকে বিবেচনায় রেখে অর্থনৈতিক জবরদস্তির বিরোধিতা করার বিষয়ে উভয় দেশের অঙ্গীকারের উপর আলোকপাত করা হবে। এছাড়াও এতে পাঁচটি মূল ক্ষেত্রে যেমন সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ঔষধ পণ্য ক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বয়কে অগ্রাধিকার দেওয়া ও উৎসাহিত করার আহ্বান জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নথির ফলাফলে সাইবার নিরাপত্তা বৃদ্ধিতে এআই এর ব্যবহারের উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। এতে ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টরের সুবিধাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় মৌলিক অবকাঠামো উন্নয়নে জাপান ভারত সহযোগিতার রূপরেখাও তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। দৃশ্যত মনে হচ্ছে জাপানের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তাকায়ুচি উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা দেশ ভারতের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করতে আগ্রহী। জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতারা মে মাসে চীনে তাদের নতুন গাড়ির বিক্রিতে ব্যাপক হ্রাস লক্ষ্য করেছে। তারা জানাচ্ছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পেট্রোলের উচ্চমূল্য এই বিক্রির উপর প্রভাব ফেলেছে। চীনে গাড়ি বিক্রি করে এমন জাপানের পাঁচটি প্রধান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে চারটি জানায় যে তাদের ইউনিট বিক্রি গত বছরের তুলনায় কমে গেছে। সুবারুর বিক্রি 53.3% কমেছে, অন্যদিকে হোন্ডার বিক্রি 48.6% হ্রাস পেয়েছে, নিসানের বিক্রি 34.9% এবং টয়োটার 31.7% কমেছে। একমাত্র মাজদার বিক্রি 4.6% বৃদ্ধি পেয়েছে। চীনে পেট্রোল চালিত গাড়ির বিক্রি ক্রমাগত কমছে, অন্যদিকে দেশটির বৈদ্যুতিক গাড়ির বাজার প্রসারিত হচ্ছে।
1: NHK World Japan থেকে

0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।
1: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
2: This is NHK World, Radio Japan, Tokyo.